0: শক্তিশালী অর্থনীতি আর বাণিজ্যিক শৃঙ্খল গড়ি তোলার দিকত আলোকপাত করে।
1: বাণিজ্য ভবনত বোর্ড অফ ট্রেডর মিটিং হয়, মিনিষ্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টর মাননীয় মন্ত্রী পীযূষ গোয়েল ডাঙরিয়ার অধ্যক্ষতা, আর আমার দেশের উৎপাদিত বিভিন্ন হা সামগ্রী কেনে ধরনের অধিক বিদেশের বজার আমি দখল করব পারো তার আলোচনা হয়। আমি আমার অসমত উৎপাদিত বিভিন্ন হা সামগ্রী সমূহ রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের সহযোগিতার আমার এক্সপোর্ট কোয়ান্টিটি আমি কেন বহাব পারো এই বিষয়ে আমি আলোচনাত মিলিত হোম। ভব্য নামৰ এখন আঁচনিৰে ভারত সরকারে প্লাগ এন্ড প্লে ইন্ডাস্ট্রিয়াল স্টেট বনোৱাৰ এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে।
0: আপনাদের বাতৰি শুনিছে আকাশবাণীর পৰা। প্রতিদিনে জম্মুলৈ অহা হাজার হাজার তীর্থযাত্রীয়ে বার্ষিক অমরনাথ যাত্রাক বিশেষ গতি দিছে। তীর্থযাত্রী, পর্যটক আর স্থানীয় বাসিন্দাসকলক বিনোদন নিবলৈ জম্মু স্মার্ট সিটি লিমিটেডে তাওই নদীর বুকুত নৌকা বিহারের ব্যবস্থা করেছে। জম্মু স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যবাহী বিষয়া তথা জম্মু পৌর নিগমের আয়ুক্ত ডঃ দেবাংশ যাদবে এই নৌকা যাত্রার মুক্তি করে। সাংবাদিকৰ সৈতে হোৱা কথা বতৰাত ডঃ যাদৱে কয় যে জম্মু শ্ৰী অমৰনাথ যাত্ৰাৰ বাবে দুৱাৰমুখ ৰূপে বিবেচিত হৈ অহাৰ লগতে প্ৰতি বছৰে লাখ লাখ তীৰ্থযাত্ৰীক আদৰণি জনায়। তেওঁ কয় যে ব্যৱস্থাই যাত্ৰী তথা পৰ্যটকসকলক নিৰাপদ আৰু আনন্দময় নৌকা বিহাৰৰ অভিজ্ঞতা প্ৰদান কৰিব। এই সেৱা প্ৰতিদিনে পুৱা 10 বজাৰ পৰা সন্ধিয়া 7 বজালৈ অব্যাহত থাকিব। ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতার রাউন্ড অব 16 বা অন্তিম 16 প্রবেশের দৌড়ত আজি কেবাখনো গুরুত্বপূর্ণ খেল অনুষ্ঠিত হয়। ইয়াৰে আমেরিকার মায়ামি গার্ডেন্সত কিছু মুহূর্ত পূর্বে সামরণি পড়া এখন খেলত আর্জেন্টিনাই কেপ ভার্ডেক 3-2 গোলত পরাস্ত করেছে। খেলের 29 মিনিটত লিওনেল মেসিয়ে গোল করে আর্জেন্টিনাক অগ্রগতি প্রদান করে। এই গোলটোর সঙ্গে মেসিয়ে চলিত প্রতিযোগিতাত নিজের সপ্তম গোলটো করার লগতে 6খন বিশ্বকাপত নিজের 30 সংখ্যক খেলত 20টা গোল অর্জন করার বিরল অভিলেখ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আজির খেলখনের অতিরিক্ত সময়ের 111 মিনিটত কেপ ভার্ডের ডিনি বর্গেজর আত্মঘাতী গোল এটাই আর্জেন্টিনার বিজয়ের পথ প্রশস্ত করে। ইপিনে আর্লিংটনত অনুষ্ঠিত আন এখন খেলত অস্ট্রেলিয়াক পেনাল্টি শুট আউটত 4-2 গোলত পরাস্ত করে ইজিপ্ত রাউন্ড অব 16ত প্রবেশ করেছে। এই জয়ের জড়িয়ে 92 বছরের অন্তত ইজিপ্তে ইতিহাস সৃষ্টি করে বিশ্বকাপের নকআউট পর্যায়ত প্রথমবার জয়লাভ করবল সক্ষম হয়েছে। রাউন্ড অব 32 আজি আন এখন খেলত কানসাস সিটি স্টেডিয়ামত কলম্বিয়া ঘানার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতাত নোভাক জোকোভিচে ইতিহাস সৃষ্টি করেছে। সেন্টার কোর্টত ফ্রান্সর আর্থার রিন্টারক্লাইকক পরাস্ত করে জোকোভিচে প্রতিযোগিতাখনের প্রি কোয়ার্টার ফাইনেলত প্রবেশ করার লগতে উইম্বলডনের ইতিহাসত সর্বাধিক 105খন ম্যাচ জয় করা রজার ফেডারেরর অভিলেখও স্পর্শ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজি এদিনীয়া ভ্রমণসূচীৰে রাজস্থান আৰু গুজৰাটত ৰাওনা হ'ব। ভাৰতে চলিত বৰ্ষত 1 ট্ৰিলিয়ন ডলাৰ মূল্যৰ সামগ্ৰী ৰপ্তানিৰ লক্ষ্য লৈছে বুলি কেন্দ্ৰীয় বাণিজ্য আৰু উদ্যোগ মন্ত্ৰী পীয়ূষ গোয়েলে প্ৰকাশ কৰিছে। ৰপ্তানিৰ জৰিয়তে অসমৰ অৰ্থনীতি শক্তিশালী আৰু বাণিজ্যিক শৃংখল গঢ়ি তোলাৰ দিশত অৰিহণা আগবঢ়াব বুলি মন্ত্ৰী বিভন বৰাই মন্তব্য কৰিছে। প্ৰতিদিনে জম্মুলৈ অহা হাজাৰ হাজাৰ তীৰ্থযাত্ৰীয়ে বাৰ্ষিক অমৰনাথ যাত্ৰাক বিশেষ গতি দিছে আৰু বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাত আৰ্জেণ্টিনাই কেপ ভাৰ্ডেক আৰু ইজিপ্তে অষ্ট্ৰেলিয়াক পৰাস্ত কৰিছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি পুৱা 7:55 শুনিবলৈ পাব।
2: এই আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 299.9 মিটাৰ, 1035 কিলোহাৰ্টজ আৰু DRM ফ্ৰিকুৱেঞ্চি 1026 কিলোহাৰ্টজত। আৰম্ভ কৰিছো আধুনিকীত অনুষ্ঠানটি। অনুষ্ঠানত প্ৰথমে শুনক ভূপেন হাজৰিকা আৰু সংগীতা কাকতিৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ কথা ভূপেন হাজৰিকাৰ।

আপনার মতামত আদি প্রেরণ করবলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজই টুকি থাক। আমার নম্বর হয়েছে 600-316-6944। আপনার সুতরাং আমার যোগাযোগের এক নতুন মাধ্যম হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজ। আমার নম্বর 600-316-6944।

0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটো হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ।

0: হে স্বামী বুলি কয় দেই, সেইটো যাতে নকয়। স্বামী দেই, অসমীয়াত স্বামী কয়।
1: বাইদেউ নাৱলীয়া মোৰে গুৰি কথা ধৰে, এইখিনি নাগালো নেকি? এইখিনি
0: থাকি নাগালো নেকি?
1: এইখিনি গোৱা নহয়।
0: অ তে গোৱা,
1: আপুনি গাই গাই।